আগে শ্রোতা মিত্র আমি বর করে কিছু নিয়ম ম্যাক দি রুমালে ইউ গীত রয়ে গতি মুভি রোল নম্বর ওয়ান বাট ওকে কি ছ নয়া সেগমেন্ট অব ফেরি আমি তেসরো গীত শুনেছৌ গীত বোল রয়েছে ছ পরখাই ইস গীত মা লিরিক্স মিউজিক কম্পোজিশন অরেঞ্জিং র ভোকালস রয়েছে ছ উর্গেন দংকো মিক্সিং মাস্টারিং দীপেশ প্রধান কো রয়েছে ছ ব্যাক ভোকালস দিনু ভয়েছে ছ অর্পণ লামা বীরেন্দ্র দং বসন্তী লামা র সুমিনা লোলে